করা যাউছি। আয়ুষ্মান ভারত জন আরোগ্য যোজনা উপরে আলোকপাত করে রাষ্ট্রমন্ত্রী কহিছন্তি প্রায় 62 কোটি লোক এর সুফল পাউছন্তি। এই পদক্ষেপ পরিবারগুড়ি আর্থিক সহায়তা প্রদান করা সহ সহজ এবং গুণবত্তা সম্পন্ন সেবা প্রদান করে পারুছি। দেশের এবে প্রায় 1,84,000 আয়ুষ্মান আরোগ্য মন্দির কার্যক্ষম রয়েছে। তৃণমূল স্তরের প্রাথমিক স্বাস্থ্য সেবা সশক্ত করুছি বলে রাষ্ট্রমন্ত্রী শ্রীমতী পটেল কহিছন্তি। তেবে মধুমেহ, রক্তচাপ এবং কেতক কর্কট রোগর বর্ধিত সংখ্যা জনস্বাস্থ্য ক্ষেত্র পাই এক চিন্তার প্রসঙ্গ পালটিছি। সে কহিছন্তি সময়োচিত পরীক্ষণ এ ক্ষেত্রে আর্থিক চাপ হ্রাস করিবারে সহায়ক হয়েপারিছি। আকাশবাণীর প্রকৃতি কে বাদ আকাশবাণী কে সাথ ধারাবাহিক কার্যক্রমে আজ ছত্তিশগড়ের কোড়েঞ্জ কাফে উপরে আলোচনা প্রসারণ করা যিব। অম্বিকাপুরী মহানগর নিগম দ্বারা পরিচালিত এই কাফে প্লাস্টিক অলিয়া বদলরে খাদ্য প্রদান করুছি। কার্যক্রমে কাফের কার্যকারী মুখ্য রিতেশ সৈনীঙ্ক সহ আলোচনা করা যিব। 100.1 আকাশবাণী গোল্ড চ্যানেলে এই কার্যক্রম সকাল 9:10 প্রসারণ করা যিব। নিউজ অন এআইআর আপ এবং নিউজ অন এআইআর অফিসিয়াল ইউট্যুব চ্যানেলে মধ্য এই কার্যক্রম উপলব্ধ হেব। আপন মানে সংবাদ শুনুছন্তি আকাশবাণীর। ঘরোই ট্যুর অপরেটরঙ্ক দ্বারা কৈলাস মানসরোবর যাত্রা করুথিবা ভারতীয় নাগরিকঙ্ক পাইঁ বৈদেশিক ব্যাপার মন্ত্রণালয় এক পরামর্শবলী জারি করেছি। যাত্রা পাইঁ সমস্ত আবশ্যকীয় কাগজপত্র সাঙ্গরে রাখিবাকু মন্ত্রণালয় পরামর্শ দেইছি। দস্তাবিজ প্রাপ্ত নহেবা পর্যন্ত ভারতরু যাত্রা আরম্ভ নকরিবাকু কুহাযাইছি। অন্যথা যাত্রাপথরে প্রতিবন্ধকর সম্মুখীন হেবাকু পড়িপারে। এপরিকি ঘরোই ট্যুর অপরেটরঙ্ক পঞ্জীকরণ এবং কৈলাস মানসরোবর যাত্রা পাইঁ সেমানে অধিকৃত কি নুহ তাহার মধ্যে যাঞ্চ করিবা পাইঁ মন্ত্রণালয় শ্রদ্ধালুঙ্কু পরামর্শ দেইছি। কৈলাস মানসরোবর যাত্রা করুথিবা প্রায় 52 জন ভারতীয় নাগরিক এবে আবশ্যক নথিপত্র অভাবরু নেপালর কাঠমান্ডুঠারে অটকি রহিছন্তি। সুরক্ষিত পরবর্তী যাত্রা পাইঁ সেমানে জরুরি সহায়তা আবশ্যক করুছন্তি বলে মন্ত্রণালয় কহিছি। সূচনাযোগ্য, চলিত বর্ষ কৈলাস মানসরোবর যাত্রার প্রথম তীর্থযাত্রী দল গত 20 তারিখে নথুলা পথ দেই ভারত চীন সীমা অতিক্রম করে চীনরে প্রবেশ করিছন্তি। ভেনজুয়েলা ভূকম্পরে মৃত্যু সংখ্যা 1,430 বৃদ্ধি পাইছে। দক্ষিণ আমেরিকীয় এই দেশে গত বুধবার দিন লগাতার 2টি শক্তিশালী ভূকম্প অনুভূত হয়েছিল। রিক্টর স্কেলে এর তীব্রতা 7.2 এবং 7.5 রয়েছিল। উদ্ধার কার্য জারি রয়েছে বেড়ে 68,900 অধিক লোক নিখোঁজ থিবা সেমানকর নিকট সম্পর্কীয় রিপোর্ট করিছন্তি। লা গুয়াইরা প্রদেশ অধিক ক্ষতিগ্রস্ত হয়েছিল জনাপড়িছে। ভেনজুয়েলা ফাউন্ডেশন ফর সিসমোলোজিক্যাল রিসর্চ প্রতিষ্ঠান দেইথিবা রিপোর্ট অনুযায়ী দেশের কেন্দ্রীয় অঞ্চলের পুঁ এক 4.1 তীব্রতার ভূকম্প অনুভূত হয়েছে। ভূকম্প বিজ্ঞান সংস্থা দেইথিবা সূচনা অনুযায়ী এর কেন্দ্রস্থল লা গুয়াইরা ঠারু 35 কিলোমিটর পশ্চিমে রয়েছিল। রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রম্পঙ্ক নির্দেশক্রমে ইরানর বিভিন্ন অঞ্চলের আক্রমণ করা যাইথিবা নেই আমেরিকা সেনা স্পষ্ট করেছে। সামাজিক গণমাধ্যম পোস্টে আমেরিকার কেন্দ্রীয় কমান্ড কহিছি, গত শুক্রবার দিন এক বাণিজ্যিক জাহাজ উপরে আক্রমণের জবাবরে আমেরিকা আকাশমার্গরু ইরানর সামরিক ভিত্তিভূমি, যোগাযোগ ব্যবস্থা, বায়ু প্রতিরক্ষা স্থল এবং ড্রোন সংরক্ষণ ক্ষেত্র আদি লক্ষ্য করে আক্রমণ করেছে। কেন্দ্রীয় কমান্ড কহিছি, ইরানী সেনা ড্রোন মাধ্যমে হরমুজ প্রণালী দিয়ে গতি করুথিবা এক বাণিজ্যিক জাহাজ উপরে আক্রমণ করেছিল। এই জাহাজরে 2 নিয়ুত ব্যারেলর অধিক অশোধিত তৈল পরিবহন করা যাওতুলা। আমেরিকা সহ যুদ্ধবিরতি চুক্তিকে পালন করিবা পাই ইরান পাখে সুযোগ রহিথিবা বেলে এহাকো অমান্য কলে ইরান এভাবে আক্রমণ করিথিবা আমেরিকা সেনা কহিছি। অন্যপক্ষে হরমুজ প্রণালীর উত্তর ভাগের এক স্থানরে বিস্ফোরণ ঘটিথিবা নেই ইরানর সরকারি টেলিভিজন সংস্থা সূচনা প্রদান করিছি। উত্তরপ্রদেশের এক সড়ক দুর্ঘটনার 2 জন মহিলা সমেত 3 জনকর মৃত্যু হয়েছে। কুশিনগর জেলা অন্তর্গত অহিরুলি বজার থানা অঞ্চলরে হটপ্রিপ্রাইচ রাস্তায় এক কার এবং মোটরসাইকেল মুহামুহিঁ ধক্কা হয়েছিল। পুলিশ দেওয়া সূচনা অনুযায়ী ঘটনাস্থলের মোটরসাইকেলের 3 জন যাক আরোহীকর মৃত্যু হয়েছে। অভিযুক্ত কার চালককে অটক রাখা পুলিশ কহিছি। ইউএস ওপন ব্যাডমিন্টন প্রতিযোগিতার ভারতের কিদাম্বি শ্রীকান্ত ফাইনাল পর্যায়ে উন্নীত হয়েছেন। পুরুষ একক বর্গ ম্যাচে শ্রীকান্ত জাপান প্রতিপক্ষ ইউদাই ওকিমোটোঙ্কু 22-10, 15-21 এবং 21-19 সেটে পরাস্ত করেছেন। ভারতের রৌনক চৌহান আজ দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে চাইনিজ তাইপে

0: हेलो, आकाशवाणी संबलपुर। हेलो, अनुरोध कार्यक्रम।
1: हाँ पृष्टि आज्ञा, जुआर।
0: जुआर आज्ञा, आपण कर परिचयटा पहिला दोन।
1: हाँ मुई सुबल कुमार साहू कहतनी, ग्राम पोस्ट पंडी भाया बीएपुर जिला बरगर। आज्ञा
0: हाँ साहू आज्ञा, बहुत बहुत स्वागत आज हेलो अनुरोध कार्यक्रम के। केन्ता अछन कोन?
1: मुई तो बढ़िया छ आज्ञा, आपण माने केन्ता अछन?
0: समस्त बढ़िया अछु।
1: आज्ञा
0: आउ काणा हाल चाल आपण कर?
1: हाल चाल बोले आज आज्ञा देखुन, इटा मुई ट्रैक्टर रोटर खेती आनी छ, आमर बाहले इटा धान बुनबार लागि इटा उद्यम चलीछे आज्ञा, आउ ट्रैक्टर जुदा चलीछे। आउ मुई इटा हेलो अनुरोध प्रोग्राम के तो आज्ञा आपण मानक से फोन करी कथा नै लाला आज्ञा, टिके नै भल लागे
0: आए जे आमे भी टाकी थीसु आपण मन करसे कथा हेबार लागि।
1: आज्ञा
0: हाँ हाँ बढ़िया कले एटा। आउ भल गीत सुनी सुनी कि आपण कथा भी लागुछन, याडे काम भी चली जे, आपणकर काम भी अटकी नै जिबार, आउ मनोरंजन भी हेइ जाउछे नै। बेले आज केन गीत सुनमा?
1: আজি আমার বর্ষা সময় যেতে এলানো আজ্ঞা, আমার গীতটা গোটে শুনে দেবে, আমার হিন্দি চলচ্চিত্র আই মিলন কি রাত্র, সাবন কা মহিনা আয়া হে গাটা পে,
0: আচ্ছা
1: বরে সাহে পানি হে মহিয়া বুঝা দে।
0: হ্যাঁ হ্যাঁ বঢ়িয়া, বর্ষা পাক তো আসলা ন এটা, আর সেটির লাগি জানি জানি কি আপন মানে গীত মানে শুনবার লাগি চাহুছ।
1: আজ্ঞা আজ্ঞা,
0: হ্যাঁ ঠিক আছে, তো আই মিলন কি রাত্র এই গীতটা আমি শুনমা।
1: আও আজ্ঞা, এই গীতটা মুই শুনুন কার্যক্রম মাধ্যমে, আমার ঝাড়সুগুড়া সুলে গান, আমার ভঞ্জা আছেন দোলগোবিন্দ মিশ্র।
0: আজ্ঞা
1: হ্যালো,
0: হ্যাঁ কহুন, শুনুছে কহুন।
1: দোলগোবিন্দ মিশ্র আমার ভঞ্জা আছেন সুলে গান, সে
0: আচ্ছা
1: শ্রোতা মোর ভঞ্জান, তাহাকে গীত তাখন লাগি গীতটা স্পেশাল করুছে।
0: ঠিক আছে, তো মামু ভঞ্জা মিশিকি গীত শুনবে কোন?
1: টিকে কম্পিটিশন কইতিল কি ফোন কে লগে পারে ভঞ্জা আগো দেখো বলে,
0: আচ্ছা
1: আজ
0: আচ্ছা
1: মোর ফোন লাগলা, ভঞ্জার ফোন তো বোধে নে লাগবার তেল।
0: হ্যাঁ হ্যাঁ যা হো, মামু ভঞ্জাঙ্কর ভিতরু মামুঙ্কর ফোনটা আগ লাগলা, আউ মামুঙ্কর তরফরু। আচ্ছা আচ্ছা, তো মামুঙ্কর তরফরু ভঞ্জাকু ডেডিকেট করা যাউছে গীতটা তাহলে নাই?
1: আজ্ঞা আজ্ঞা
0: ঠিক আছে, তো মামু ভঞ্জা মিশিকি গীত শুনুন, তার সঙ্গে আমার যেতকি শ্রোতা। হ্যাঁ কোন শ্রোতা মানকর না কোন?
1: প্রথমে তো গীতটা পুষ্টি আজ্ঞা আপনকু স্পেশাল ডেডিকেট,
0: বহুত বহুত ধন্যবাদ।
1: ধন্যবাদ। আউ আমার দোলগোবিন্দ মিশ্র মোর ভঞ্জা তো ডেডিকেট, আর তার সঙ্গে শ্রোতা মানকর না নেমা, আমি তো বড়ে পরিবার আছি আজ্ঞা, আউ সেমানে হলে যশবন্ত পাইক, হরে কুমার বড়ুয়া, করম পানি সাহু, চৈতন্য পটেল, চিত্রসেন সবর, নাগু পাত্র, লক্ষ্মীনারায়ণ বাঘ, ক্ষমা সাগর সাহু, মনোজ কুমার পটেল, সীমাঞ্চল সবর, বৃষভ গহির, লোকনাথ সাহু, লোকনাথ প্রধান, ভক্তচরণ ভুই, রাধাকান্ত ভুই, আনন্দ মেহের, সেবারাম মেহের, মুরলী মেহের, লিঙ্গরাজ মেহের, সত্যভা মেহের, আর বনহর মোর দাদা কবি অছেন গোবিন্দ মেহের, আমার হলে জগপাল বেহরা, প্রশান্ত কুমারী, পাঞ্জলি কুমারী, লিঙ্গরাজ মেহের, সত্যভামা মেহের, আমার হলে নারায়ণ প্রধান, আউ আমার শ্রোতা মানে আর বহুত যে অছেন আজ্ঞা।
0: হ্যাঁ এন্তা তো কইমি বেলে কেতনি কেতে শ্রোতা আছেন, আউ সবু দিন নয়া নয়া শ্রোতা জড়ি হউছেন।
1: দুনা নে হেবে
0: আজ্ঞা আজ্ঞা ঠিক আছে, দুঃখমানা নাই হন আমার শ্রোতা মানে। ঠিক আছে, তো আপনার তরফ সমস্ত ডেডিকেট করা গলা, আসুন মিশিকি শুনমা গীতটা।
1: আজ্ঞা রোজ আজ্ঞা, নমস্কার
0: নমস্কার।

শ্রোতা বন্ধু, ওড়িয়া সঙ্গীত জগতর জনে উজ্জ্বল তারকা হচ্ছন্তি গায়িকা গীতা পটনায়ক। যেতেবেলে ওড়িয়া চলচ্চিত্র সঙ্গীতর গায়িকা মানে থিলে মুখ্যতঃ অণ ওড়িয়া, রেকর্ডিং স্টুডিও সবু থিলা ওড়িশা বাহারে, আউ গীত গাউথিলে রাজ্য বাহারর কণ্ঠশিল্পী মানে। সেতেবেলে অক্ষয় মহান্তিঙ্ক নেতৃত্ব ও আবাহকত্বরে গীতা পটনায়ক ও তৃপ্তি দাসক কণ্ঠস্বর ওড়িশা সিনেজগতকু দেইথিলা সম্পূর্ণ ওড়িয়া পরিচয়। তেবে শ্রোতা বন্ধু, গায়িকা গীতা পটনায়কঙ্ক বিষয়ে আগকু অধিক কথা হবা, বর্তমান কার্যক্রমর প্রথম গীতটি শুনন্তু, কথাচিত্র ডঙ্কিরু। কণ্ঠ দেইছন্তি অরিজিৎ সিং, গীত রচনা সোনন্দ কিরকিরে ও আইপি সিং, সঙ্গীত প্রীতম।

শ্রোতা বন্ধু, উনিশশ চৌবন মসিহা ডিসেম্বর তিরিশ তারিখে কটক বাসিন্দা সুরেশচন্দ্র পটনায়ক ও হেমলতাঙ্কর দ্বিতীয় কন্যা রূপে গীতা পটনায়ক জন্মগ্রহণ করে। গীতাঙ্ক পরিবারে থিলা সঙ্গীতর পরিবেশ, তাঙ্ক মা ও মাউসী গীত গাউথিলে, তেণু গীতাঙ্কর মধ্য পিলাদিনু গীত প্রতি আগ্রহ সৃষ্টি হয়েছিলা। পিলাদিনু সে রেডিওর গীত শুনে গাইবাকু চেষ্টা করুথিলে। পরে কটক কলা বিকাশ কেন্দ্রে ছবর্ষ ধরি সঙ্গীত শিক্ষা কলে। প্রখ্যাত সঙ্গীতগুরু ক্ষিতিশচন্দ্র মৈত্রঙ্কঠারু সঙ্গীত শিক্ষা সহ সঙ্গীত সুধাকর বাড়কৃষ্ণ দাস রাখালচন্দ্র মহান্তিঙ্কঠারু সঙ্গীত শিক্ষা সহ তাঙ্কর সঙ্গীত জীবনর মূলদুয়া পড়িথিলা। প্রথমে সে হলে আকাশবাণীর শিশু সংসার ও কিশোর চক্রর গায়িকা, এবং উনিশশো একস্তরি মসিহারে আকাশবাণী সাধারণ বর্গর স্বীকৃতিপ্রাপ্ত কণ্ঠশিল্পী। তেবে শ্রোতা বন্ধু, এবে গুলজারঙ্ক রচনার শুণন্তু রাজি কথাচিত্রর গীত। সঙ্গীত নির্দেশনা শঙ্কর এহসান লয়, কণ্ঠ হর্ষদীপ কৌর, বিভা সরাফ ও শঙ্কর মহাদেবন।

শ্রোতা বন্ধু, আমি কথা হলে খ্যাতনামা গায়িকা গীতা পট্টনায়ক বিষয় গীতা পট্টনায়ক যেতবে গীত গাউলে সে সময় লা গ্রামোফোন রেকর্ডিংর যুগ। পূজা বজারকু লোকে অপেক্ষা করুলে গ্রামোফোনে নয়া গীতটি শুণবাই। গীতা পট্টনায়কর সমস্ত গ্রামোফোন রেকর্ড গীতগুড়িক সুপরহিট হয়েছিল। আকাশবাণীর শ্রোতা মানে বারম্বার সেই গীত সবু শুণবা অনুরোধ করুলে। সে কোণী টাইপর গীতরে সীমিত নলচিত্র, রেডিও, রেকর্ড, মঞ্চ, টেলিভিজন পাই সে গাইছেন অনেক লঘু সঙ্গীত, সুগম, ভজন, জনাণ, প্রার্থনা, পল্লী গীত, আধুনিক, একক, যুগল ও সমবেত গীত। আম ওড়িয়া পরম্পরার গীত তো সেতবে মনোরঞ্জন বা আমোদ নথিলা, বরং এহা কাহাণী ভিতর জন্মিথিবা ভাবর অভিব্যক্তি থিলা। তাঙ্ক গায়নরে ড্রামা সহিত ভাব মিশি করিথিলা ও সঞ্জত হয়েকিরিথিলা। তাহলে শ্রোতা বন্ধু, কার্যক্রমকু আগকু নেবা।

0: শ্রোতা ভণী প্রত্যেক রবিবার জনে সফল নারীঙ্কর সফলতার কাহিনী কু আমি সাক্ষাৎকার মাধ্যমে ঘর সংসারর প্রগতি কার্যক্রমরে স্থানিত করে থাকি। সেই ক্রমরে আজির প্রগতি কার্যক্রমরে স্থান পাইছন্তি প্রখ্যাত নৃত্য নির্দেশিকা লক্ষ্যে কণ্ঢেই দাস ভায়া। আজি তাঙ্ক মুহুরু শুনিবা তাঙ্ক সফলতার কাহিনী। তাঙ্ক সহিত কথাবার্তা করিছন্তি সঙ্গীতা সাহু। আসন্তু শুনিবা।
1: নমস্কার শ্রোতা ভৌণী, ঘর সংসারর প্রগতি কার্যক্রমকু আপনমানকু স্বাগত। শ্রোতা ভৌণী, জনে মহিলা একাধারে সে জনে মা, স্ত্রী, কন্যা, ভগ্নী, পুণি শিক্ষয়িত্রী, যন্ত্রী, নৃত্যশিল্পী, গায়িকা, উদ্যোগী, সেবিকা, এপরি রূপরে সে কেবল পরিবার।

John Markanti Kinatok Idatanam Jiabulikri Tengaldat Hele Name Somajnu Jitibule Nam Okkaldat Ilaldat Name Samajik Karjakram Gutinu Nam Samil Manaldat Au Bin Bin Jen Tihar Baharatili Name Samajik Karjakram Gutijanatili Anu Samil Manaldat Bulikri Name Jiabon Nam Tiki Sabnu Ujaldat Bulikri Tenga Katro Hone Rothele Nam পরিশ্রম কামত হলে যেই নামে জিয়া চালর আদগি লাগানতা তেঙ্গা বি খাতির কিছি যে রেড়ি চালাব হলে তা টুঁড়ি চালর যে তাঙ্কি অর্থ যে নাম কামাণি কুঠানি কামত নালখু নানত হলে যেই কিছুটা রোজগার মান যে নাম নিজে চালর তার নামে পরিবার মন চালাব আর হন্যে এর থেকে নাম যেহেতু সমাজ নু রালদাত ভিন ভিন সময়ানু ভিন ভিন ঘটনা ঘটি ঘটরি একাবাকেন নাম খুশি নু

নাল দাঁত গীতু পার দাঁত তায় কাবাকের নাম দুঃখ নহি ঘায় ঘায় নাম হে কাথাবন ভাবদাত জি একখানে কি ই দুঃখ পদ নাম হে জিয়ান্তি পার মানক হন্য এরতলে নাম প্রকৃতি বন বিশ্বাস নান্দাত আদগে লাগান্তা নাম ধর্ম বেলাসিন হি পূজা নান্দাত বিড়িন পূজা নান্দাত নাম হে পিতৃপিতারিন পূজা নান্দাত ই প্রকৃতি বন পূজা নান্দাত আর ই পূজা নান্নানো নাম হে অনটা বাড়েটি বিশ্বাস রাই আ বিশ্বাস আতিলি বলিকি নাম হে জিয়াবন নাম আগলি আগলি হুয়াল দাঁত আর ইদাত ভি সৎ কথা যে বিশ্বাস নেখে যেতকি জহ আতিলি আস আ বিশ্বাস গে বলে হি তাকে জিয়াবন সুরুখুরুকি আগলি আগলি হুয়া আঙ্গ দাস আদগে লাগান্তা নাম যেতবেলে নাম হে জিয়ানু দুঃখটা খাতরি নাম হন্যে আ মহাপুরুবন নাম স্মরণা কাম দাঁত তাঁকে আশীর্বাদ রহলে ই যেতে দুঃখ কষ্টবোধ পার মানক আর নাম হে জিয়ানু অন্টা সুখ শান্তি বার আ বিশ্বাস অন্টা আতলি আদকে লাগান নাম ভিন ভিন সামিয়ানু ভিন ভিন পূজা পাঠ ভিন আন্দাত আর নাম হে জিয়াব দেখানে আঘলি সুখময় মান আ কাত্থান নাম চিন্তা কামদাত নাম হে আড়পানু একানেকরি ধন সম্পত্তি বাঢ়র আলার গান একানেকরি নাম ভল সম্পর্ক ইয়ত আর নাম হে সামাজিক জিয়াবন ঠিক হিসাবনু উজ্জত নামে আড়পা পালিনু একানেকরি হাদ্দু বচ্চুর মানর আর নাম হে এই বংশধারা আতলি আদাদ আঘলি আঘলি ক আ কাত্থান ভি নাম চিন্তা কামদাত আউ পূজা পাঠ ভি নান্দাত আউ হন্যে এরথিলে সামাজিক পরম্পরানু কার্মা পূজা খালি নাম হে কুণার বলিকি মাল্লা যেতের পদ্মান্তার গুঠি কামনার আর অন্য জাতি ধর্ম বর্ণ যেতের বিশ্বাস নান্নার যে ই করম সানি পূজানু নাম হে হাল্লুখুণিন্দা যাহা রাই নামে হেসু কা নাম হে চাষবাস বোধ ভল মানি বলিকি আদান ভাবদাত তার সঙ্গে সঙ্গে ধন জন গোপলক্ষ্মী আদাদ ভি পরিপূর্ণ মানি আউ রাই আ প্রকার অনটা বিশ্বাস আতলি বলিকি নাম পূজা পাঠ নান্দাত তা হন্যে করম সানি পূজা যেন নান্দাত একানেকরি আলার গুঠি পাড়নার আর একানেকরি গুহারি কামনার আ কাত্থাবন নামে এই কুণা ভাই বোনী গুঠিয়ার হি এই অনটা গীতু পাড়কানার তাইনা হু গীতু বন মেনত পাড়কানার বুদ্ধদেব বুদলা আর তামে দল আন্নু নে গুঠি সামিল মঞ্চকানার আউডার মঞ্চার সুমতি বাঘ মাধুরী মিঞ্চ কুঠু লাকরা উদ্ধব লাকরা আউ লুটন কিষাণ।

0: ঠাকুরবাড়া ই ভাইঘর গানে দুই পদ কাছে নেখরত
1: এন মানালদান রায় কাছারতান
0: আচ্ছা
1: বলক মানালি রাজগামপুর থানা কুতরা জিল্লা সুন্দরগড় পঞ্চায়েত বন্ধে মাহ কোন পুনা পঞ্চায়েত বন্ধে রায় কাছার
0: নাম এক বন মানতেন কার
1: হ্যাঁ উর্ধ্ব বলকড়া হালে ই তহনে বনেন এসকে শিখরণ নেকা এন এরকান যে ওটা বেঞ্জা বর্তা কালার বেঞ্জা বর্তা কালার হালে এন কেরকান যে মা হচ্ছারেঙ্গান হ্যাঁ পদ্ধান্তি কেরা লেকিন ছেঁড়গে কেরার ছেঁড়গে কেরা
0: হালে নিমান মাল হচ্ছে
1: এঙ্গান মার কাতার গাড়ি নু হালে তহনে উরু পাতকে সিনে টেক্টার চপ্পেরার কথা চার বাকেন এর কামালা মা দুঃখিত মানুষকান সাল এই পাঁচকি সিন হচ্ছে রেঙ্গান এসকে মা হচ্ছার
0: আচ্ছা
1: এহা মন বোধানে দুঃখ মান যাকেরা সাল এই তহনে নিউরন নিউরন বাঁচকান উরো নিউরন বাঁচকান হালে জঙ্গল তো ওই হয় আর লুড্ডি মানুষ তহনে কামছকান
0: আচ্ছা
1: লুড্ডি মানুষ তহনে কামছকান আর এ তো ওই হাপয়ে আঠে উরোয় উম্ভ উম্ভ উম্ভ উম্ভ কামাগে শিখকান আন্তি নটা পাড়া নটা পঠেন মাঞ্জা পঠেন মাঞ্জা তুনমুরাগে চিচার তুনমুরাগে চিচার ছোটে তহনে নটা অন্ধরার উরকান এন টিকে সারকে আলাদান ছোটে মানে ছোটে বাঁচকান তের চৌদ্দ বাকেন আর তো পাঁচকি পাঁচকি উরালার বাকি নেন পিলা হুরিয়ান উরকান বাকেন ই সঙ্গা চলতে বাবু জোর উরা বাচার হন্যে তাম এসকে রুড়ি চিচার হন্যে টিকে টিকে টিকে টিকে লাগাবতে লাগাবতে লাগাবতে ই আদত মাঞ্জা করা বাকি নাই নরেন্দ্র কামাই আর তহনে নাম বাকান চিকান লুড্ডি তহনে
0: আচ্ছা
1: হালে একাশন টেড় নাই আগে তো কানিয়া কামর আর স্তি বারচারলে টেড় নাই আগে মাড়ুয়া ঝাড়াই হাপালার পুনা মাড়ুয়া গাড়লে টেড়র হি হালে আসেন গুটি টিড়র গুটি টিড়র মানে হুস্তি ও থরালে অনভাঁরি মানো অন্ডা তহনে ওরই
0: আচ্ছা
1: নিঙ্গা হিউরা খাতর আর অন্ডা শিউর সন্ধে অন্য কিরি মানে পায়ের হি বিজ্জা কালাদ মাড়ুয়া আস্তি মানে লাগ যে আইয়া যে কানিয়া অন্ধরনা যেটি লাগ হালে এন তো পুরা শিখিরকান আন্দিন তো মাল্লা বাকেন তো পাঁচকির তো যেমন মঞ্জুরার কেরার আর তেঙ্গান খালি হচ্ছে আর আগে তার টিকি এক্সপিরিয়েন্স মানুষ কান যাক কিনা সময় কেরা দিন কলাকার নহি কুদ্দুকান ঢেরুল

0: আচ্ছা, ইভন ইন্য ঊর্ণা ওটা বাধ্য যে জ্যোতির্গ দ্বারা যে সম্ভব মাল্লিদি
1: মাল্লিদি ইদি এন্দের মানালি কমজোরি আল আস যদি আল মালকা নু খাঞ্জোর চর না হালে হুস হাওয়া রুখা করালে ঢাইলেন খাতরস বাকেন বর যে মোহর ক্যাসিন মার কামচা বানায় লেকিন হাওয়া পেরসর দ্বারা ঈদ মানালি একাশ কি মেয়েদু দুর্বল তেলে পল্লা সুরাগে হাওয়া পেরসর নাম চিচুর দা যেতে বেলে টিকে বাগি উরকাত কে দিলে বাইহা লাগিয়েস কে হনে ঝাড়সর খাতরস কো
0: তো ই যেন উরনার নাম হে ভিন ভিন হনে সামিয়া আতলি কা যেতে বেলে চাহ থত কি বেলে উর
1: মান লাইব দেখতলি কানিয়ান্দ্র কানাগে উরনাই আর রাকুনতা যা মানু চল রালি বাদ সরকার সস্তা নে কাছে স্টেজ প্রোগ্রাম নি উরা খাতরালি
0: হলে ই উরনা নু ই যেন নাম তহনে উরাল দাত নামে হনে কুনা সম্প্রদায়ের গে এদের বিশ্বাস আতলি যে তহনে
1: মান লাইনু বিশ্বাস আতলি
0: হ্যাঁ এদের এদের আতলি
1: বিশ্বাস আতলি নু
0: এদের ভাবদাত নাম গুটি উরদা
1: নাম আকু তা গাড়ি ঘোড়া বন যাকরা
0: হ্যাঁ
1: হাই গামন মানে একারু কালার যেতেবেলে
0: পুরখার যেতেবেলে
1: পুরখার
0: রাচার নামে হ
1: পরম্পরা হুঙ্গিন্দ্র বিশ্বাস আতলি যে ই তহনে দি দুই প্রকার আতলি ওটা সমিলি আতলি ওটা মহাবীর আতলি
0: আচ্ছা
1: হ্যাঁ
0: হলে
1: একনে রেসকে মানাং ইয়ার
0: হলে এনে তঙ্গে আ প্রভেদ বন্নিন তেঙ্গাল যে কানে কানে টিকে তেঙ্গা হুদান
1: হলে ই বত কাম লেখছিলি উহা কর মাহা হিবার লেকিন ই দিহন্টা তলি ভারসা যে এ মহাবীর গুচে মান হু আর কীর্তু মানে বানে হকে বানে অন্দর কে বলি কিনে
0: আচ্ছা
1: মানে ঝিল মালা ঝপট মালা পাবু নে ধরি মা মান্না কথা মহাবীর নে সামড়ু আর সামড়ে রন্দ্র এই বালার আগে তো বাসা চুতা চুতা কানে অন্দর আলার হাই কামালা বাকেন ঈদ কামালা জঙ্গল ঝাড় নহি উরনা তি কই না ধুতুরা না ভাল জীব জন্তু না টিকে তো টিকে তান টিকে আড়িয়ার তা কিছু ওটা বারালি বলিকিরি বলিকিরি দান ওটা কামচকা নাই পুরা ভরসা তেলি আর বিশ্বাস এতলি নামা কুণা ভের গিয়ে লেকিন এতক কথা যে আকুন টিকে গাড়ি ঘোড়া নু কামাই
0: আকুন টিকে সামিয়া পরিবর্তন মানজাবা কে নামি হন্যা পরিবর্তন মানজকাত কেরকাত
1: হই
0: এই কামাল আর পুনা পুনা গুঠিন নাম আদান গ্রহণ নানাল দাত হেলে ভি না হে যেন পরম্পরা রাই আজকে সামান একাবধি মানলি দে যাহা ভি ই যেন তহনে উর্ণানু ভি যেন ওটা তাঙ্গে পাছিলি যেন কারণ ওটা আতিলি যাহা নিম তেঙ্কার আদা দণ্ড ভি বাড়িটি কথা দু হাই কামাল্লা আর ইদা দণ্ডটা এর থালে ভিন ভিন পরম্পরা নু যেনটা সেহনাই আচ্ছালনার ওটা মঙ্গল ধ্বনি বাল দাত আদা তেঙ্গাল দাত খুব প্রকার নামে ইদা ধি আর নিম যেন তেঙ্কার যে কাতরা যদি কথালে যেতে নাদু ভূতুত কা যাহা ভি র আদা যাহাল ভি পাবু ওটা ছিও আউ নামে শুভ শুভ নু কতারু বারত যেন বলি তেঙ্গাল দারু হুতাধি ওটা নামে বিশ্বাস আতলি হলে এই প্রকৃতির তহনে বোধ এদের এদের তি মানি ইতা এদের তি তিয়ার মানছি কিছু তান কি তেঙ্গর ইতিহাস বোধ একানে দু
1: ইব জঙ্গল তা জিনিস মানে গন্ডা গয়ল বা নাই মানে ইব দিবড়ান মানলা দিন আসাম ভাটাং কালার পাঁচকি গুঠিয়ার আ তার তি মানে ইবন অন্ধ্রা রু বার্ষ কানাই ছ মাস কালার বর্ষে কালার ইবড়ান নাগে নকরি না চকরি মাল্লার ইদ আকুন্ত মালি বহুত বরস্তা কথা নেহন দুইপাট তিনপাট হি কাটিয়া গির কিরো দিন মানে আসাম কালু বলার দেন ওন্দ্র কানাই ইতা বাড়ে রাজ কির লেকিন চার্চার চপ্পের গিয়ে ছোটে গাঞ্জ কানাই
0: হলে হন যদি এর থালে তা ধীরে ধীরে ইদা তখন মুঞ্জরা কালি বাতা নিম উরালদার নিমে পরে আকু নে উর কিছু হনে নামে হন্দালে তো পরম্পরা বোধ মুঞ্জর কো নামে ইন্য ওটা চিহ্নার আচা নাম ইন্য কামাল কাত বলি কৃতা নামে হাদ্দু পচুর কা নাতি পুতির আউ আহা পল্লর
1: মানে অকিয়ার হলে ঘাঁড়ে ঘাঁড়ে নে দেশকে টিকে টিকে ধারা আঙাল নাই এখন তো ডিপটি বালা মানে কালাই পাড়া নাই হাত দু বছর একার হোস্টেল নতলাই একার মানে কালা বাড়াল নাই আর তো পাড়না কি ধ্যান নতলাই বাকি একা বাকি টিকে বৈঠকি মান্না আসান কর না হলে টিকে টিকে শিখর নাই এমা কুকসনটা টিকে টিকে উরাল্লা জোড়ে কেতে কানিয়া অন্ধরা আসি
0: আচ্ছা আচ্ছা
1: হ্যাঁ এমা হাত দু এ হাত পায় তাপন হাত দূরকে না তরলা আর নেকা গে চরলে টিকে টিকে শিখরা টিকে বাপস কি নীতি নিয়ম বন টিকে টিকে শিখর কারা যে নিমা গার মিল কাম চো বাদার তেঙ্গ নাহলে অন্টাস খালি উরাল দশ টিকে জোড়ে কেতে কানিয়া অন্ধরা আসি
0: ঠিক ঠিক ঠিক বড়িয়া এই পরম্পরা বন অনে ইকা আউ নামে যেন পুনা পুনা বারাল নার গুটি জহার গুটি আপনার নি শিখাবা হলে নিম যেন তেঙ্কার

0: এখন ধীরে ধীরে যেন পাট পাঠানার শহর কি বাড়ানার হলে আবার ব্যবহার নানাটা বহুত গেছন্দা কথা তো আবার তা নামে কুণতি নাম যেন ফসাল দা আদান হি আম্বা চান
1: আম্বা চান
0: হলে নামে আমরা যেন স্বতন্ত্র পরিচয় আতলি বলি টিকা একদিন নাম যেন কাছেন খেরাল কাত নামে ওটা স্বতন্ত্র পরম্পরা আতলি নামে ওটা অলগা পহচান আতলি যে নাম কুণাত নামে ভাষা আতলি নামে সংস্কৃতি আতলি নিজর বোধ হু বোধ ভবিষ্যৎ একানে মানো যদি নামে হাদু প্রচুর ই নামে পরম্পরা আনতি গেচ্ছা কি বুঙ্গর কর নামে সংস্কৃতি বোধ একানে মানো ভবিষ্যৎ কি নিমি এন্দ্রে ভাবদার
1: এ নি তো ভাবদান যে পাড়াল দায় চাহি রাজি কুদল আইয়া কামালে লেগে বারচকু নেড়পান উঠিকে নিজর ভাষা বন কাতেন খরনা কথা বাদানে হালে কুণাত যদি কুণা কত্তা বাড়ল হ্যাঁ গামাল হালে তিত্তা কুণা মলদাত না হ্যাঁ গামাল বাকি বাহারি তো রেসকে চাল রা লেন কাতেন খরা লেকিন এড়পা বারচকুন নামা নিজর ভাষা আনিকে লাগানা কথা
0: ওখানে তো ভিন ভিন ভাষা আতলি দূসরা সম্প্রদায়ের গুঠে তামে ভাষা বন বাঁচা বাড়নার তামে ভাষা বোধ এখানে বাঢ়ো আর যেতির তেঙ্গর আদগে সুবিধা কামালার হলে নামে ভাষা বন আর নে দিও
1: নিজের ভাষা বন নিজে ইয়া লাগো
0: হ্যাঁ নিম আড়পানু একানে কাচেন খেরদার কুণতি কাচেন খেরদার কা গোল্লু কাচেন খেরদার
1: মাল্লা এমহা বদ লেকিন অ্যাকচুয়ালি পুরা কুণা কাচেন খেদাম আর বাহারি তরতে যদি ভুল লুকে আসবার তা সালে তাহা ভাষা ডি কাচেন খেরা খাতারি
0: হ্যাঁ আর তার নামে বন
1: বালদা সেনা বা কেতাস গণিত জনতা আলি উড়িয়া আর সালতা উড়িয়া কথা কাচেন খেরই হ্যাঁ সাদরি বালা সবার তা সালতা সাদরি বালা হি লাগগই হ্যাঁ লেকিন নিজের রাজকে এবানা গে নিজের নিজের ভাষা বন নিজেই কুণাতি কথা কাচেন খেরা খাতারি হ্যাঁ
0: হ্যাঁ হলে ইন্না গুটি এরা খাতির পাদান গুটি যে আগলি যেনতা নামে সম্প্রদায়ের নামে কঠানু রাল কারর হলে নামে কুণতি যেতকি ফসালিয়ার আকুন ধীরে ধীরে আরপানু গুটি ভি গল্লু ফসালনার হন্যে নিমে পাদান মানালিকা
1: মাল্লা একচুয়ালি বাহারি কেরকম বাহারি কথা কাজ নাখানা কথা লেকিন পাড়া রসকুন তো পাড়া অন্তা হিসাব নু চালরানা কথা
0: হলে নিমি নিমে আরপানু তো তেঙ্গালদার বলি কৃতে মানে বাজকার কুর্তি ফসদার
1: মাল্লা এটা কুণা তিন লাগে না
0: হ্যাঁ হ্যাঁ নেই নেই আতলা নিমে আরপানু
1: এমার পানু হাত দূর মুন্ডা তলে বহ জোড়ে আর এম পাঁচ ছ পাঁচ কিন দুই লোক তলা
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এদের না নুহে ভাত দু বছর
1: হাত দু বছর বাঁচ কিন হো এড়পা গঠে জুড়ে মিস্ত্রি হ্যাঁ
0: হ্যাঁ
1: হ্যাঁ খেতে বাড়ি টিকে কাম আলা বিলাতি ভেটাঙ্গ যেটা মহাগি আর নকরি চকরি তো মাল্লা হালেন কামে হ্যাঁ
0: নকরি চাকরি তো এটা আলগা কথা হেলে ভি তেঙ্গেনা মতলব মঞ্চা যে নাম আড়পানু যে আতলা যেতির মিশি মিলি মিশি করে আতলা সুন্দরভাবে আতলা তাই কাম
1: হ্যাঁ
0: হ্যাঁ ইদা দিনটা বাড়ি টিকে কথা দু আৰু হনে এৰ থলে নামে আদিবাসী সম্প্ৰদায়ৰ কঠা হেকি ৰাণা বন পচন্দ নান্নাৰ আৰু একতা হেকি ৰাণা বন ভল আখনাৰ আৰপানো যদি নাম হাত দু বছৰ হেড় বহ যেতি যদি অণ্টানু আতলদা তাৰু ঠিক কৰি আতলদা হ'লে আদা দণ্ডা বাৰীটি জিনিছো নামে লাগান হাই কামাল
1: হয়
0: হেলে আৰু থৰে নিমে
1: তহে
0: তহে বন
1: টিকে বিলকুল চত টিকে
0: হ্যাঁ বহুত সুন্দর ইন্না বার্জকার আউ নিমে তহনে উরকার তহনে গে তাঁকে ইতিহাস বনবি তেঙ্কার হলে নাম আশা নানো যে নামে যেতকি ভি ভাই ভৌণী গুঠিয়ার মেনালার নামে একানে পরম্পরা রাজা নামে একানে গুটি সংস্কৃতি আতলি নামে বাদ্যযন্ত্র একানে গুটি আতলি আউ নাম ধীরে ধীরে একানে কিরি ইদগেস্তি আগলি বুঙ্গাল দাঁত নাম উন্নতি নানাল দাঁত বাল দাঁত সিনে কিন্তু পাছিলি পাছিলি বহুত জিনিস আম্বা চাল দাঁত আবনি সাঙ্গেন ধারি কিরি কানা কথা দেনে সবুবেলে নামে সাঙ্গন মায়ে ইকুন হি নামে চাহানু ইয়াগে লাগান চেষ্টা নানত ই আশা সঙ্গে ইনা বার্চকার আর অনেক কথা তেঙ্কার নিমান আকাশবাণী জাতি অশেষ ধন্যবাদ জুহার হন্যে এর হলে নামে জিয়াবদ যেনতা নাম কাছে নেখরাল কাত যে সুখ আউ দুঃখ জোড়ে দিন সামান হিসাব নু বারালি নামে জিয়াবন নাম একা নেকরি উজ্জত নাম একা নেকরি একা পাবুনু কত যে জিয়ানু জহ টিকে নাম খুশিবাসিনু রা আঙ্গত আ কথান নিজে চিন্তা নান্না কথা আর হু হিসাব নু নালকুভি নান্না কথা তামার নামে আলার হুরমি বাকেন চিন্তা নান্নার যে যাহা ভিল মান্না মহাপুরু ভগবান আতিলি ধর্মে বেলা সাতাল দাস আস আর্গাল দাস এত্তাল দাস জেতিরি নেহরাল দাস ন্যায় অন্যায় একাবদ একানে দু জেতে তান বিচার নান্নাল দাস আ প্রকার নামে ভাবনা আতিলি তা আজকে লাগান নাম নেখে অনিষ্ট মালমানো আ প্রকার চিন্তাধারা নান্দাত আর নাম একানে কিরি জহ জহ জেতির গানে মিশ্রত আউ জহ কিরি নাম খুশিবাসিনু রথ আ কথান নাম নামে কুণা আলার কাই কিষান সম্প্রদায়ের যেতে নাম চিন্তা নান্দাত আদগে লাগানতা নাম ভিন ভিন সামিয়ানু গীত বাদ্য সাঙ্গেন নাম নালদাত তা হন্যে ফের ঘায় নাম আর পদে গীতু মেনত আ গীতু বনি পাড়কানার বুদ্ধদেব বুদলা আর তামে দল আর ইনু নেনে ভাগজকানার আবড়ার মঞ্জার সুমতি বাঘ মাধুরী মিঞ্জ কুঠু লাকড়া ঊর্ধ্বব লাকড়া আউ লুটন কিষাণ।

0: हेलो, आकाशवाणी संबलपुर हेलो अनुरोध कार्यक्रम।
1: हाँ प्रति आज्ञा जुआर।
0: जुआर आज्ञा, आपण परिचयटा पहला दोन।
1: हाँ मुई सुबल कुमार साहू कहतनी, ग्राम पोस्ट पंडी भाया बीएपुर जिला बरगर रो आज्ञा।
0: हाँ साहू आज्ञा, बहुत बहुत स्वागत आज हेलो अनुरोध कार्यक्रम के। केंदा अछन कोन?
1: मुई तो बढ़िया छ आज्ञा, आपण माने केंदा अछन?
0: समस्त बढ़िया अछु। आउ कण हाल चाल आपण कर?
1: हाल चाल बेले आज आज्ञा देखुन, इटा मुई ट्रैक्टर रोटर खेती आनी जाऊ, हमरा बाले इटा धान बुनवार लागि इटा उद्यम चली जे आज्ञा। आउ ट्रैक्टर जुदा चली जे, आउ मुई इटा हेलो अनुरोध प्रोग्राम के तो आज्ञा आपण मन कसे फोन लगे कथा ने लाला आज्ञा, टिके ने भल लागे
0: आए जे। आमे भी ताकि थिसु आपण मन कसे कथा हवार लागि। हां हां बढ़िया कर लेटा। आउ भल गीत सुनी सुनी के आपण कथा भी लागु छन, एड़े काम भी चली जे, आपण कर काम भी अटकी नै जिबार, आ मनोरंजन भी हे जाउ छे नै। बेले आज केन गीत सुनमा?
1: আজি আমার বর্ষা সময় যেতলে এলানো আজ্ঞা, আমার গীতটা গোটে শুনে দেবে, আমার হিন্দি চলচ্চিত্র আই মিলন কি রাত্র, সাবন কা মহিনা আয়া হে গাটা পে,
0: আচ্ছা
1: বরে সাহে পানি হে মহিয়া বুঝা দে।
0: হ্যাঁ হ্যাঁ বঢ়িয়া, বর্ষা পাক তো আসলা নয়টা, আর হেতির লাগি জানি জানি করে আপন মানে গীত মানে শুনবা লাগি চাহুছ। হ্যাঁ ঠিক আছে, তো আই মিলন কি রাত্র এই গীতটা আমি শুনমা।
1: ও আজ্ঞা, এই গীতটা মুই শুনুন কার্যক্রম মাধ্যমে।
0: হুম হুম
1: আমার ঝারসুগুড়া সুলেগান আমার ভঞ্জা আছেন দোল গোবিন্দ মিশ্র।
0: আজ্ঞা
1: হ্যালো।
0: হুম হ্যাঁ কোন শুনুছে কোন?
1: দোল গোবিন্দ মিশ্র মোর ভঞ্জা আছেন সুলেগান, সে শ্রোতা মোর ভঞ্জা, তাহাকে গীত তাহলে নাই গীতটা স্পেশাল করুছে।
0: ঠিক আছে, তো মামু ভঞ্জা মিশি করে গীত শুনবে কোন? আমি
1: টিকে কম্পিটিশন কইছিল কি নি, ফোন কে লগে পারে ভঞ্জা আগো দেখো বলে, আজ মোর ফোন লাগলা ভঞ্জার ফোন তো বোধে নে লাগবার তেল।
0: হ্যাঁ হ্যাঁ যা হো, মামু ভঞ্জাঙ্কর ভিতরু মামুঙ্কর ফোনটা আগ লাগলা, আউ মামুঙ্কর তরফরু আচ্ছা আচ্ছা, তো মামুঙ্কর তরফরু ভঞ্জাকু ডেডিকেট করা যাউছে গীতটা তাহলে নাই? ঠিক আছে, তো মামু ভঞ্জা মিশিকিরি গীত শুনুন, তার সঙ্গে আমার যেতকি শ্রোতা। হ্যাঁ কোন শ্রোতা মানকর না কোন?
1: প্রথমে তো গীতটা পুষ্টি আগে আপনকু স্পেশাল ডেডিকেট,
0: বহুত বহুত ধন্যবাদ।
1: ধন্যবাদ। আউ আমার দোল গোবিন্দ মিশ্র মোর ভঞ্জা তো ডেডিকেট, তার সঙ্গে শ্রোতা মানক না নেমা, আমি তো বড়ে পরিবার আছো আজ্ঞা। আউ সেমানে হলে যশবন্ত পাইক, হরে কুমার বড়ুয়া, করম পানি সাহু, চৈতন্য পটেল, চিত্রসেন সবর, নাগু পাত্র, লক্ষ্মীনারায়ণ বাঘ, ক্ষমা সাগর সাহু, মনোজ কুমার পটেল, সীমাঞ্চল সবর, বৃষভ গহির, লোকনাথ সাহু, লোকনাথ প্রধান, ভক্তচরণ ভই, রাধাকান্ত ভই, আনন্দ মেহের, সেবারাম মেহের, মুরলী মেহের, লিঙ্গরাজ মেহের, সত্যভা মেহের, আর বনহর মোর দাদা কবি অছেন গোবিন্দ মেহের, আমার হলে জয়গোপাল বেহেরা, প্রশান্ত কুমারী, পাঞ্জলি কুমারী, লিঙ্গরাজ মেহের, সত্যভামা মেহের, আমার হলে নারায়ণ প্রধান, আউ আমার শ্রোতা মানে আর বহুত যে অছেন আজ্ঞা।
0: হ্যাঁ তো কইমি বেলে কেতনি কেতে শ্রোতা অছেন, আউ সবু দিন নয়া নয়া শ্রোতা জড়ি হউছেন।
1: ঠিক আছে,
0: ঠিক আছে, দুঃখমানা নাই হওয়ার আমার শ্রোতা মানে। ঠিক আছে, তো আপনার তরফ সমস্ত ডেডিকেট করা গলা, আসুন মিশিকি শুনমা গীতটা।
1: নমস্কার
0: নমস্কার।

0: हेलो, आकाशवाणी संबलपुर। हेलो, अनुरोध कार्यक्रम। हेलो,
1: नमस्ते नानी, जुहार।
0: जुहार आज्ञा, आपणकर परिचय पहला दोन।
1: जे म समलेश्वरी, मुई भक्त चरण भोई, ग्राम केन्दुघाटी, जिला संबलपुर नु कहिया।
0: हाँ भक्त चरण आज्ञा, बहुत बहुत स्वागत आपन को। आउ निश्चित भाव भल थिबे बोली कि आशा करूछु।
1: हाँ आज्ञा, मुई तो भल छे, आपण मने केन जाछ?
0: सभे बढ़िया अछन। आ बहुत दिन उतरु आपणकर संगे एटा कथा होचे। आउ काना आपणकर खबर काना कोन?
1: एरा तो ठीक चली छे। मुई तो एटा वर्तमान आमर छबरी अछे, डाक्टर छबरी।
0: काण माने के काम लागि जाई छन?
1: हां ठीक, सामान ले आसी छे।
0: घरर बेले आउ काना घर परिवार सबे ठीक अछन? तो
1: ठीक चली छे।
0: अच्छा अच्छा, बेले केन गीत सुनमा ताले?
1: आज का सुने देबे हमराज कथा चित्र रो सनम मेरे हमराज टाइटल गीतटा।
0: अच्छा, हमराज सिनेमा नु सुनमा। ভাল গীত এটা। আউ হমরাজ ৰ সবু গীত মানে প্ৰায়ত ভাল লাগছি।
1: হমরাজ কথা গীত ৰ সবু গীত মানে ভাল
0: লাগছি। ঠিক আছে, বেলে শুনমা গীত হেনতা হলে
1: নাই না মানে টিকে কইমা যে
0: হ্যাঁ কোন হেতি লাই তো মই আটকি থিলি।
1: না মানে তো থাকি বই সে না আমরা শ্রোতা মানে।
0: আচ্ছা আচ্ছা,
1: ভাল লে হয়।
0: হ্যাঁ কোন?
1: আমার রবীন্দ্র মেহের, মুরলি মেহের, গোবিন্দ মেহের, যশবন্ত পাইক, সুবল কুমার সাহু, চৈতন্য পটেল, মনোজ পটেল, এপুরু হেলে আমার করমসানী সাহু, লোকনাথ সাহু, লোকনাথ প্রধান, দোলগোবিন্দ মিশ্র, হরেশ কুমার পড়ুয়া, পরমানন্দ কিষান, আউ আমার হেলে সন্তোষ সিং, লিঙ্গরাজ কালু, মনোজ মির্জা, আউ আকাশবাণী শুনু তোমার যেতে শ্রোতা মানুষ যান মানে বি নাই কই পারলে না দা সে মানে শুনতে তুমি।
0: ঠিক আছে, তো জেন মানকর না আপন কহিলে আর জেন মানকর না নাই বি কই পারলে সমস্ত তো শুনিছন, তো সমস্ত কো ডেডিকেট করা গলে না
1: আমি কই না পারলে রাতে মই মার্কেট রে ওছে তো বলে।
0: ঠিক আছে আগে, সে মানে বি জানুছন। হ্যাঁ সে মানে বি জানুছন, তাহলে আপনকর পছন্দর গীতটা শুনমা আসুন।
1: হ্যাঁ, না না রৌজা, জুহার
0: জুহার জুহার।

শুনিলে হিন্দী কথাচিত্র গীতর লাইভ ফোন ইন কার্যক্রম হলে অনুরোধ। কার্যক্রম উপস্থাপনা দায়িত্বরে থিলি মু সন্ধ্যারাণী পৃষ্টি। বৈষয়িক সহায়তা করেছিল কুণাল মহাপাত্র এবং অরুণ কুমার নায়ক। হেলো অনুরোধে নিজ পছন্দর গীত শুণবা আমাকে ফোন করতু প্রত্যেক শনিবার এবং রবিবার সকাল নটার সকাল দশটা মধ্যে। ফোন করা আমার নম্বরগুড়ি হল 0663-2411-231 এবং 0663-2411-240। নম্বরগুড়ি পুঁ থে কহি রখুছি 0663-2411-231 এবং 0663-2411-240।

0: ফিলো
1: লো অনুরোধ রে নিজ
2: হ্যালো অনুরোধ আপন মানুষ মনপসন্দ কথাচিত্র গীতর কার্যক্রম হ্যালো অনুরোধ

শ্রোতাবন্ধু, নরসিমা রাও অনেক দেশ সহিত সম্পর্ক উন্নত করি এবং লুক ইস্ট নীতি প্রবর্তন করি ভারতের বৈদেশিক নীতি মধ্য মজবুত করে, যা দক্ষিণ পূর্ব এশীয় রাষ্ট্রগুলিক সহিত সহযোগ বৃদ্ধি করে। তাঙ্কর রাজনৈতিক সফলতা ব্যতীত সে শিক্ষা, সাহিত্য এবং সংস্কৃতি প্রতি গভীর আগ্রহী থিলে। সে রাজনৈতিক উপন্যাস দ ইনসাইডর রচনা করে এবং অনেক সাহিত্য

শ্রোতা বন্ধু, আজি তো সময় হয়ে যাই। আশা করুছি কার্যক্রমটি আপনার ভাল লাগি। আজর কার্যক্রমকে এইটি বিরাম দেছি। উপস্থাপনায় মু আপনার প্রিয় যুবসাথী প্রিয়ঙ্কা। নমস্কার।

0: এই যে দ্বিপাক্ষিক আলোচনা, ভারত তরফু অপারেশন আমিস্টার্টথি ভেনেজুয়েলার ভূমিকম্প প্রভাবিত ইলাকাকে ভারত নু পৌঁছিলা রিলিফ সামান, হসপিটাল ইউনিট আর জরুরীকালীন ডাক্তারী উপকরণ। সারা দেশে আষ্টানু আইবা মঙ্গলবার তক মূল হেলা পলস পোলিও অভিযান। পাঁচ বছর নু কম সবু ছুঁয়াঙ্কু খুয়া যাউছে পোলিও বুন্দা। শ্রীক্ষেত্র পুরী শ্রীমন্দির ন আইবা কাল হেবা তিনি মহাপ্রুঙ্কর স্নানযাত্রা। উপরবেলা মহাপ্রু মানে গজানন বেশথি ভক্ত মানুষ দেবে দর্শন। আগর প্রধানমন্ত্রী পি ভি নরসিংহা রাওঙ্কর জয়ন্তী অবসরে সারা দেশ জনালা শ্রদ্ধাঞ্জলি। ওড়িশা আন্ধ্র সিমনা এলাকার মালকানগিরি জেলান মাওবাদীঙ্কর মাটতলে থিবার বহুত মাত্রার অস্ত্র ও বিস্ফোরক সামান আজ পুলিশ তরফু করা যাইছে জবত। এমএসএমই দিবস অবসরে মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি আভাসী জরিয়ে কলাহান্ডি জেলা কেসিঙ্গান 10 কোটি টঙ্কা খরচাতি এমএসএমই পার্কর কলে উদ্ঘাটন। নয়াপড়া জেলান উদ্যমিতা বিকাশ আউ শিল্প সুযোগ লাগি জেলা শিল্পকেন্দ্র তরফু ওড়িশা এমএসএমই কার্যক্রম মহিলা উদ্যমিতা মঞ্চ হয়েছে মূল। ভুবনেশ্বর কলিঙ্গ ষ্টাডিয়াম চালিথিবার 65 নম্বর আন্তঃ রাজ্য দৌড়কুদ প্রতিযোগিতা থি অনিমেষ কুজুর 100 মিটর দৌড়থি দ্রুততম ধাবকর মান্যতা পাইবার সঙ্গে পাইছেন স্বর্ণ পদক। পানিপাগ বিজ্ঞান কেন্দ্রর সূচনা অনুসারে আইবা 30 তারিখ নু গরম কমবার সঙ্গে আইবা লঘুচাপর বলে রাজ্যে বড়বা বর্ষা। এছিনের মুখিয়া খবর শেষ হলা, এতার পরর মুখিয়া খবর শুনি পারবে রাতের 8 বাজে।
1: শুনতে সম্বলপুরী মুখ্য সংবাদ আকাশবাণী সম্বলপুর বর্তমান শুনতু আমার কেন্দ্র প্রসারিত হওয়া কতটি কার্যক্রম সম্পর্কিত সূচনা।

শুনতলে গোষ্ঠী সঙ্গীত শিক্ষা কার্যক্রমের কন্নড় ভাষার সঙ্গীত শিক্ষা শ্রোতা মানে কার্যক্রম শুনছেন আকাশবাণী সম্বলপুর কেন্দ্রের।

শ্রোতামানি কার্যক্রম শুনছেন আকাশবাণী সম্বলপুর কেন্দ্রর। বর্তমান শুনন্তু ওড়িয়া লঘু সঙ্গীত কার্যক্রম আরম্ভে শুনন্তু এই গীতটি কণ্ঠশিল্পী মোহাম্মদ আজিজ, গীত রচনা নির্মল নায়ক, সঙ্গীত অভিজিৎ মজুমদার।

শুনতে কার্যক্রম রেলেখারি প্রচার করল আকাশবাণী কটক কেন্দ্র শ্রোতা কার্যক্রম শুনছেন আকাশবাণী সম্বলপুর কেন্দ্র বর্তমান শুনতে গোটি সম্বলপুরী গীত কণ্ঠশিল্পী পদ্মিনী তরা ও হৃষিকেশ মেহের গীত রচনা পূর্ণচন্দ্র পাণিগ্রাহী।

শুনুতলি সম্বলপুরী গীত কণ্ঠশিল্পী থিলে পদ্মিনী দ্বারা ও ঋষিকেশ মেহের। গীত রচনা করেছিলেন পূর্ণচন্দ্র পাণিগ্রাহী। শ্রোতামানে কার্যক্রম শুনছেন আকাশবাণী সম্বলপুর কেন্দ্র। আরম্ভ করছু আজ কৃষি সংসার কার্যক্রম।

0: নানি জুহার গো
1: জুহার জুহার রে বুই ইবা কেতে বলে আসি গরে বসছ ন
0: বনে বেলু তুমকু তো টাকি দিলি কেনতা এতকে বিল কল
1: হ রে বুই হেটা আউথলি যে কা কহব তে তোমার আড় নেই গে
0: হ্যাঁ
1: বৈশাখু
0: হ্যাঁ
1: হে তাকে ভেট পড়ি গলা
0: আচ্ছা
1: বলে জানি ছক হে তাকে গুরদুটি গাল দিলি
0: কেলে যগো
1: তার ঝি আছে তাকে স্কুল পটা তা কানা সব লেমলামা করিছে ন হ্যাঁ জেন কে গলে চাষবাস করে যাচ্ছে বলে তাকে নিয়ে যাচ্ছে বাজার হাট গলা বলে তাকে নিয়ে যাচ্ছে মতো লাগছে হে স্কুল পড়ি পড়া নাই যাবার কাছে সে ছুয়া
0: মুই বি তো না দেখবার যেতে বেলে দেখলে কাম বুতা করুতিছে তার বাপার পছে পছে হউতিছে
1: বলে গাই নাই দেবার কেন গুটি ছুয়া টে ছোটে ছুয়া তা তো পাঠ পড়বার হচ্ছে পহলা অধিকার
0: হ্যাঁ
1: আর যদি পাঠ নাই পড়হা বলে হে গুটে ভল নাগরিক হে পারবা কি গুটে সমাজ গুটে ভল অংটি হে পারবা মতে কহতো
0: হ্যাঁ নিজে উকেল ছুয়া মান পড়াবার বহুত জরুরি
1: হয় হয় আর গুটে ভল ছুয়াটে হা বলে সিনে তার পরিবার বি শিক্ষিত হে পারবা শিক্ষিত পরিবার হলে সমাজ বি আমরা আটকে যাই পারবা হ আ

0: সংসার কে কাহি গলা সে সিরাবন মাসর ঝঁকে মাঘর হাড় ভঙ্গা শীত এনতা টান খরা হউছি যে বাঘ ভি ডেরা ছাড়ি চরা খাই নাই বাহারে। ই খরা কে দেখলে তো এনতা লাগুছে যেনতা জালি পুড়ি সংসার কে শেষ করে দেবা।
1: সবু শেষ হইযা ঠিক কইছ, আগো বছর কে 80 ইঞ্চ বর্ষা হউথলা, ইহাদে বছর কে 40 ইঞ্চ বর্ষা হউছে, তথাপি তুমি নাই চেতুছ। আরে গছ খুঁট কাটি দেল, ঝাড় জঙ্গল পদা করি মোর ঘর ভাঙ্গি দেল, মুই রহেমি কেন্নে? আর মুই নাই রহলে বর্ষা হেবা কেনতা? হেতির লাগি কহুছে কথার মূল কে জ, কায় যে বর্ষা নাই হেবার হে কথাকে বুঝ, হেটা নাই বুঝি করি খালি মতে দোষ দেলে কাণা হেবা? কিছি লাভ নাই হয়, মুই গর্জুথিমি হেলে বর্ষে নাই। আরে কাহাকে কহেব জ কহ, মোর সঙ্গে খেলুছ পরে, মতে তুমি যেনতা বিদবিতা করিছ মুই ভিল তোমকু হেনতা গুলগুলা করি ছাড়মি। বুন্দে পায়েন নাই দিয়ে তোমকু, বুন্দে পায়েন নাই দিয়ে তোমকু, বুন্দে পায়েন নাই দিয়ে তোমকু।

0: দেখ, গছ জগালে বতরে বতরে বর্ষা হবা, আর বর্ষা হলে মরটি কেভে নাই হয়ে, বয়ড়কি ধোঁকা গরেলর ডর ভি নাই রহে।
1: মাস্টর বাবু, তুমি আজ আমার আয় খুলি দিছ। মাস্টর বাবু, মা মাটির কিরিয়া, তোমার সবু কথা আষ্ঠানু আমি মানিকরি চলমু।
2: হ আজ্ঞা, তোমার সবু কথাকে আমি জরুর মানু।
0: শুনুছ মোহন, মেঘর কথা শুনুছ?
3: আস, মতে তুমি সাহায্য কর, মুই ভিল তোমকু সাহায্য করমি। এছেন ভিল সমিয়া আছে, গছ খুঁট জগেই নুয়া জঙ্গল করি, গছর যতন নেই পুর্থিকে সাগুয়া করি দিও। দেখব বত্রে বত্রে বর্ষিমি, আর খেতে সোনা ফলেই তোমার ঘর ভরি দেমি, তোমার অটা বরকস করি দেমি।

0: বুঝি শুনল?
1: হ্যাঁ গো শুনলি।
0: পায়ে না আমার জীব জগৎ লাগি, আমার জীবন লাগি তার মহত্ব কাণ হয়েছে। আয় নাই কে বেলে এটা তো শুন না, এটাকে লিখিলি চিত্তরঞ্জন নায়ক, আর প্রযোজনা সন্তোষ পিঙ্ক, আর সঙ্গীতরে সজাইলে প্রফুল্ল মিত্র।
1: হ্যাঁ কেড়ে সুন্দর হয়েছিল নে।
0: হয়ে হয়ে বেলে ইয়াছেন গীতটে শুননা।
1: হ্যাঁ
0: গোটে বঢ়িয়া গীত হয়েছে, এই গীতকে গাইছেন জিতেন্দ্র হরিপাল আর লিখিছেন শিবশঙ্কর প্রধান।
1: ঠিক আছে শুনো সে।
0: হয় হয়

শুনুলে কৃষি সঞ্চার কার্যক্রম শ্রোতা মানে কার্যক্রম শুনছেন আকাশবাণী সম্বলপুর কেন্দ্র আমার পরবর্তী কার্যক্রম রেডিও প্রচার করছু আকাশবাণী কটক কেন্দ্র।

0: भारत ने कराची में हुई हालिया घटना के संबंध में पाकिस्तान के लगाए आरोपों को स्पष्ट रूप से खारिज करते हुए उन्हें निराधार बताया है। मीडिया के सवालों के जवाब में विदेश मंत्रालय के प्रवक्ता रणधीर जायसवाल ने आज कहा कि दूसरों पर उंगली उठाने के बजाय पाकिस्तान को आत्मनिरीक्षण करना चाहिए और अपने क्षेत्र में मौजूद आतंकी ढांचे के खिलाफ ठोस कार्रवाई करनी चाहिए। उन्होंने कहा कि पाकिस्तान को आतंकवाद को अपनी राज्य नीति के साधन के रूप में इस्तेमाल करने की प्रवृत्ति से छुटकारा पाना चाहिए। पाकिस्तान के कराची में सिंध रेंजर्स के कंपाउंड पर आतंकवादियों के एक बड़े हमले में पैरामिलिट्री फोर्स के जवान मारे गए थे। महिला 2020 क्रिकेट विश्व कप में लंदन के लॉर्ड्स मैदान में ऑस्ट्रेलिया ने भारत को 6 विकेट से हरा दिया है। भारत के 171 रन के लक्ष्य को ऑस्ट्रेलिया ने 19 ओवर में 4 विकेट खोकर हासिल कर लिया। इसके साथ ही ये समाचार बुलेटिन समाप्त हुआ।
1: বর্তমান শুনন্তু সম্বলপুরী মুখ্য সংবাদ
2: আকাশবাণী সম্বলপুর মুখ্য খবর সঙ্গে মুই তাপস রঞ্জন সাহু। সেচেলস গস্তরে থিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেনর জাতীয় সংসদকে কলে সম্বোধন কহলে পরিবেশ আর জলবায়ু সুরক্ষার কাম দায়িত্ব সহযোগ আর সমানতার সহিত পরিচালিত হবার জরুরি। প্রধানমন্ত্রী আর সিচেলসর রাষ্ট্রপতি উপস্থিতি দুই দেশ ভিতরে স্বাস্থ্য কৃষি অর্থনীতি মহাকাশ গবেষণা সহিতে বহুটে ক্ষেত্রটি সহযোগ বাবদে স্বাক্ষরিত চুক্তিপত্র। সেচেলস রাষ্ট্রপতি ডক্টর পেট্রিক হরমিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গার্ডিয়ান অব দ্য ব্লু হরাইজন সম্মান ঠিকলে সম্মানিত। আকাশবাণীর মন কি বাত কার্যক্রম 135 নম্বর সংস্করণ থেকে আজ দেশবাসী সম্বোধন কলে প্রধানমন্ত্রী। জুন মাসে স্বদেশী জ্ঞান কৌশল তৈরি মেড ইন ইন্ডিয়া C-295 বিমানর পহলা সফল উড়ানকে বিমান চলাচল ক্ষেত্রটি দেশের বড় উপলব্ধি বলিকি কহবার সহিত আহরি 40টা এন্তা বিমান তৈরি চালছে বলিকি দেলে সূচনা। বিশ্ব যোগ দিবস অবসরে অহমদাবাদ ঠানে অনুষ্ঠিত বিশ্ব যোগ চম্পিয়নশিপটি ভারতর সফলতা কথা কলে উল্লেখ। পাকিস্তান করাচিঠানে ঘটিবার সাম্প্রতিক ঘটনা বাবদে পাকিস্তান তরফু ভারত বিরোধী লগাযাইবার অভিযোগকে আজ স্পষ্টভাবে খণ্ডন কলা ভারত। আন্তর্জাতীয় এমএসএমই দিবস অবসরে বরগড় সম্বলপুর সুবর্ণপুর ঠানে আজ জেলাস্তরীয় উদ্যমী ওড়িশা এমএসএমই 2024 কার্যক্রম মান হেলা অনুষ্ঠিত। রাইজে চালিথিবার ভোটর তালিকাটি স্বতন্ত্র সঘন সংশোধন এসআইআর প্রক্রিয়া আজ হয়েছে শেষ। শ্রীজীউমানকর পবিত্র স্নান যাত্রা এবার কাল হবা অনুষ্ঠিত। মহাপ্রভু দুর্লভ হাতি বেশতি ভক্ত মানুষ দেবে দর্শন। রাষ্ট্রীয় পলস পোলিও টিকাকরণ যোজনা আজঠানু সারা দেশে মূল হয়েছে টিকাকরণ অভিযান। রাইজে সরকারি ডাক্তারখানা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র অঙ্গনবাড়ি কেন্দ্র বসষ্ট্যাণ্ড আর রেলস্টেসন মানকে খোলা যাইছে পোলিও বুথ। আন্ধ্র ওড়িশা সিমনার মালকানগিরি জেলার কালিমেলা থানা এলাকা গুণ্ঠাবেড়া আর কদমগুড়া গাঁ পাখর জঙ্গল নু মাওবাদী মানে তুপিথিবার বহুটে অস্ত্র আর বিস্ফোরক দরব জবত কলা পুলিশ। ভুবনেশ্বর কলিঙ্গ স্টেডিয়ামে গলা 5 দিন ধরি চালিথিবার 65তম জাতীয় আন্তঃরাজ্য বরিষ্ঠ আথলেটিক্স প্রতিযোগিতা আজ হয়েছে উদযাপিত। ডবলিন ঠানে অনুষ্ঠিত ব্রিটিশ অ্যান্ড আইরিশ আন্তর্জাতিক পারা ব্যাডমিন্টন টুর্নামেন্টে ওড়িশার পারা অলিম্পিয়ান প্রমোদ ভগত হাসল কলে গোটে স্বর্ণ আর গোটে ব্রোঞ্জ পদক। আইসিসি মহিলা টি টোয়েন্টি বিশ্বকপর আজির ম্যাচটি ভারতকে 6 উইকেট হরালা অস্ট্রেলিয়া। রাইজে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবটি এবার 3 তারিখ তক দক্ষিণ ওড়িশার জেলা মানকে ওয়েতকা বর্ষা হবা বলি অনুমান করেছে পানিপাগ বিভাগ। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর আর সমুদ্র খনির লঘুচাপ ক্ষেত্র বনবার সম্ভাবনা থিবানু এবার বুধবার ঠানু রাইজে বর্ষা বড়বা বলি সূচনা দিয়েছে পানিপাগ কেন্দ্র। আজির মুখ্য খবর ইন শেষ হল জুহার।
1: আমার আজির প্রসারণ শেষ করা পূর্বর শুনতু আসন্তকালি আম কেন্দ্রর প্রসারিত হওয়া কতটি কার্যক্রম সম্পর্কিত সূচনা। আসন্তকালি সকাল 6:30 শুনবে আজির ভাবনা উপস্থাপনা করবে মনোজ কুমার পূজারি। 6:47 শুনবে সম্বলপুরী আঞ্চলিক সংবাদ। 7:10 শুনবে স্বাস্থ্য সূচনা, এতে শুনবে হাড়ের টিউমর ও তার চিকিৎসা। কহবে ডাক্তার সুশীল কুমার পতি। 7:30 শুনবে পরিবেশ সূচনা, এতে শুনবে সংকটরে আম পৃথিবী।